0: In de 18e eeuw was Haiti een Franse kolonie in het hart van de Caraïbe, waar tot slaafgemaakte Afrikanen onvoorstelbare ontberingen doorstonden. Ze kwamen voornamelijk uit West-Afrika en werden gedwongen lange uren te werken. Ze hadden te kampen met verwondingen, ziekte, geweld en wijdverspreide ondervoeding. Het was in deze periode dat het verlangen naar vrijheid opflakkerde onder het Haïtiaanse volk, naar aanleiding van de idealen van vrijheid, gelijkheid en broederschap van de Franse Revolutie. Maar de kolonie werd een slagveld voor concurrerende koloniale machten, zoals Spanje en Groot-Brittannië, die verschillende politieke groeperingen steunden om hun eigen belangen te dienen. Te midden van deze onrust ontpopte de voormalige slaaf Toussaint Louverture zich als een prominente leider. Hij bracht de Haïtianen op de been voor de revolutionaire strijd die plaatsvond tussen 1791 en 1804. De Haïtiaanse revolutie werd een succes. De Haïtianen wonnen hun onafhankelijkheid van Frankrijk en Haiti werd het eerste land dat werd gesticht door voormalige slaven. Dit historische moment betekende niet alleen het einde van de slavernij in Haiti. De invloed ervan was ver voorbij de kusten van het eiland merkbaar en droeg uiteindelijk bij aan de afschaffing van de transatlantische slavenhandel.
1: Laten we nu weer vooruitspoelen naar het heden. Elk jaar, op 25 maart, is het Internationale Dag voor de Herdenking van de Slachtoffers van Slavernij en de Transatlantische Slavenhandel. Op deze dag staan we stil bij de wreedheden die zijn gepleegd en eren we de mensen die geleden hebben en gestorven zijn als gevolg van de meedogenloze slavenhandel. Deze herdenkingsdag is ook een gelegenheid om jongeren bewust te maken van de gevaren van racisme en vooroordelen. Secretaris-generaal van de Verenigde Naties, Antonio Guterres, verwoordde het als volgt.
2: Millions of African children, women and men were trafficked across the Atlantic.
0: Miljoenen Afrikaanse mannen, vrouwen en kinderen werden verhandeld over de Atlantische Oceaan. Ze werden weggerukt van hun families en thuislanden, wat hun gemeenschappen verscheurde. Ze werden ontmenselijkt en tot koopwaar gereduceerd. De geschiedenis van de slavernij is een geschiedenis van lijden en barbaarsheid die de slechtste kant van de mensheid blootlegt. Maar tegelijkertijd is het een geschiedenis van ontzagwekkende moed die mensen op hun best laat zien. Te beginnen met de tot slavernij gedwongen mensen die zich verzetten, zelfs toen ze alles tegen zich hadden, en later met de abolitionisten die zich uitspraken tegen deze gruwelijke misdaden. En toch achtervolgt de nalatenschap van de transatlantische slavenhandel ons tot op de dag van vandaag. Er loopt een rode draad van de eeuwen van koloniale uitbuiting tot de sociale en economische ongelijkheden van vandaag. In het witte superioriteitsdenken dat vandaag de dag weer opleeft, kunnen we de racistische stereotypen herkennen die gepopulariseerd zijn om de onmenselijkheid van de slavenhandel goed te praten. Racisme is de nalatenschap van slavernij en het is aan ons allemaal om deze te bestrijden.
1: Onderwijs speelt een essentiële rol bij de bestrijding van racisme en vooroordelen. Daarom legt de VN zoveel nadruk op het belang van onderwijsinitiatieven. Toekomstige generaties moeten leren wat de oorzaken en gevolgen waren van de slavernij en welke lessen we uit deze duistere periode hebben geleerd. Zo is het gebruik van de juiste woordenschat cruciaal om mensen voor te lichten en het bewustzijn te vergroten. Daarom gebruiken sommige historici tegenwoordig steeds minder vaak de term slaven en hebben ze het eerder over slaafgemaakten of tot slaafgemaakte mensen. Ze doen dit om de nadruk te leggen op de menselijkheid die dit vredesysteem van slavernij probeerde af te pakken. Daarnaast zijn er initiatieven zoals het UNESCO-project Roots of Enslaved Peoples, dat in 1994 van start ging, en de Internationale Dag voor de Herdenking van de Slachtoffers van Slavernij en de Transatlantische Slavenhandel. Hiermee worden inspanningen geleverd om de geschiedenis en de gevolgen van de transatlantische slavenhandel en slavernij op het wereldtoneel te verkennen. Bovendien hebben de Verenigde Naties de periode van 2015 tot 2024 uitgeroepen tot het internationaal decennium voor mensen van Afrikaanse afkomst. Het doel is om de uitdagingen aan te pakken waar mensen van Afrikaanse afkomst nog steeds mee worden geconfronteerd, zoals institutioneel racisme en discriminatie. Dit internationaal decennium is erop gericht de eerbiediging van de mensenrechten te bevorderen, de bijdrage van mensen van Afrikaanse afkomst te vieren en de wettelijke kaders voor de bestrijding van racisme te versterken.
0: In juni 2020 werd het Europees Parlement de eerste internationale instelling die de transatlantische slavenhandel en slavernij erkende als misdaden tegen de menselijkheid. In een resolutie die met een zeer grote meerderheid werd aangenomen, drongen de parlementsleden er bij de instellingen en landen van de Europese Unie op aan gevallen van onrecht en misdaden tegen de menselijkheid die zich in het verleden tegen zwarte mensen en mensen van kleur hebben voorgedaan, officieel te erkennen. Ook onderwijs nam in deze resolutie een belangrijke plaats in. Zo bevat de tekst onder andere de aanbeveling om de geschiedenis van zwarte mensen en mensen van kleur op te nemen in leerplannen. Daarnaast organiseert het Europees Netwerk tegen Racisme nu elk jaar rond 25 maart, in samenwerking met de parlementsleden en de Europese Commissie, de Week tegen Racisme en voor Diversiteit. Het doel daarvan is onder meer om de nakomelingen van tot slaafgemaakte mensen op financieel, sociaal-cultureel en psychologisch vlak schadeloos te stellen.
1: De geschiedenis van de slavernij en de blijvende nalatenschap ervan in de vorm van racisme hebben vandaag de dag nog steeds een invloed op de samenleving. Het is van vitaal belang dat we het verleden niet vergeten en dat we activisten herdenken zoals Toussaint Louverture, die de strijd tegen de slavernij in Haiti aanvoerde. Via onderwijs en samenwerking, zowel op internationaal als op Europees niveau, worden inspanningen geleverd om racisme te bestrijden, het bewustzijn te vergroten, gelijkheid te bevorderen en een inclusievere en eerlijkere samenleving te creëren voor iedereen.
0: Dit was een podcast van het Europees Parlement. Benieuwd naar andere podcasts? Je vindt er nog veel meer op Europarl Radio, de webradio van het Europees Parlement.
3: Ar ko tev asociējas vārds parlaments? Dažiem pirmais parlaments, kas nāk prātā, ir Eiropas parlaments. Citiem tas ir valsts parlaments. Savukārt daži citi nevar droši atbildēt, ar ko šie abi parlamenti atšķiras. Šajā raidījumā mēģināsim piešķirt skaidrību šajā jautājumā. 2007. Gadā izstrādātajā Lisabonas līgumā pirmo reizi tika noteikta valstu parlamentu loma Eiropas Savienībā. Un šī loma ir lielāka nekā varētu šķist. Piemēram, valstu parlamenti var pārbaudīt Eiropas Savienības tiesību aktu projektu atbilstību subsidiaritātes principam. Šis princips nepieļauj Savienības iejaukšanos, ja jautājumu var efektīvi reglamentēt dalībvalstis pašas, centrālā, reģionālā vai vietējā līmenī. Mērķis ir palikt pēc iespējas tuvāk iedzīvotājiem. Eiropas parlaments un valstu parlamenti kopīgi nosaka, kā organizēt un sekmēt efektīvu un regulāru savstarpējo sadarbību Eiropas Savienībā. Šī sadarbība noteikti dažādos veidos. Katras valsts parlamentu un Eiropas parlamenta priekšsēdētāji katru gadu tieks, lai apspriestos. Eiropas parlamenta priekšsēdētāja konference ir struktūra, kas atbild par attiecībām ar valstu parlamentiem. Atgādināsim, ka priekšsēdētāja konferences sastāvā ir parlamenta priekšsēdētājs un parlamenta politisko grupu priekšsēdētāji. Priekšsēdētāja konferences darbā piedalās arī viens pie politiskajām grupām nepiederošo deputātu pārstāvis. Taču viņam nav balsstiesību. Taču šī nav vienīgā svarīgā konference. Dalībvalstu parlamentu par Eiropas lietām atbildīgo komiteju locekļi un Eiropas parlamenta deputāti regulāri tieks Eiropas Savienības parlamentu Eiropas lietu komiteju konferencē, jeb COSAC. COSAC mērķis ir sapulcināt Eiropas valstu parlamenta deputātus, lai apspriestu aktuālus Eiropas jautājumus un jautājums, kas saistīti ar valstu parlamentu lomu Eiropas Savienībā. COSAC var pieņemt secinājumus un citus dokumentus, taču tie valstu parlamentiem nav saistoši. COSAC sanāksmes notiek divas reizes gadā. Valstu parlamenti un Eiropas parlaments piedalās šajās sanāksmēs ar nevairāk kā 6 deputātu lielu delegāciju, turklāt Eiropas Savienības kandidātu valstu parlamenti un citu Eiropas valstu parlamenti var piedalīties šajās sanāksmēs kā novērotāji. Kā vienu no piemēriem var minēt Ukrainas parlamentu jau augstāko radu. Eiropas parlamentā ir arī direktorāts attiecībām no valstu parlamentiem. Tas darbojas kā informācijas centrs, kurš sniedz Eiropas parlamentam datus par valstu parlamentiem. Tas arī pārstāv Eiropas parlamentu administratīvajos valstu parlamentu sadarbības tīklos. Turklāt tas pārvalda attiecības ar ierēģiem, kas pārstāv valstu parlamentus Briselē, un uztur ciešu saikni ar to administrācijām. Turklāt parlamenta direktorāts attiecībām ar valstu parlamentiem publicē gada ziņojumu par attiecībām starp Eiropas parlamentu un Eiropas Savienības dalībvalstu parlamentiem. Šajā ziņojumā sniedz pārskats par visām darbībām un norisēm starp parlamentārajā sadarbībā ar dažādu dalībvalstu parlamentiem. Visbeidzot, Eiropas parlaments aktīvi atbalsta divus nozīmīgus tīklus, kas veicina sadarbības starp dažādiem parlamentiem. Pirmais no šiem tīkliem ir starpparlamentārā Eiropas Savienības informācijas apmaiņas sistēma IPEX. Tā ļauj valstu parlamentiem un Eiropas parlamentam savstarpēji apmainīties ar informāciju un dokumentiem par Eiropas Savienību. Otrais tīkls ir Eiropas parlamentārās pētniecības un dokumentācijas centrs. Tas darbojas kā kanāls informācijas pieprasījuma nosūtīšanai, ja kāds valsts parlaments vēlas uzzināt vairāk par citas Eiropas Savienības valsts praksi un politiku. Kā noskaidrojām šajā pārraidē, Eiropas parlaments strādā roku rokā ar dalībvalstu parlamentiem. Šo raidījumu sagatavoja Eiropas parlaments. Vairāk raidījumu var klausīties Eiropas parlamenta tīmekļa radio, Europol Radio.
4: Did you know that one in every 1,000 people in the EU uses a sign language as their first language? And yes, we say a sign language because there is no single universal system. Across the EU, there are currently 29 recognized national sign languages. They are used not only by deaf and hard of hearing people, but also by hearing people to communicate with family or friends. To raise awareness of this linguistic and cultural diversity, the United Nations declared the 23rd of September as the International Day of Sign Languages.
5: You're listening to Raising the Game, Better Legislation. In this episode, we're taking a look at sign languages in the EU and finding out what the European Parliament is doing to preserve and promote them.
4: Sign languages, often abbreviated as SL, are rich and varied. Most importantly, they are languages in their own right, which means that they are not modelled on spoken languages. Each sign language has its own grammar, vocabulary and syntax, and is closely tied to the community and culture where it developed. For example, Italian sign language is used in Italy, French sign language is used in France, and some countries have two distinct sign languages. Belgium, for instance, has Flemish and French-Belgian sign languages.
5: Sign languages vary by country, region, age group, and even social context. They are used not only as a means of communication, but also as a form of cultural expression, identity, and artistic creativity. Just like spoken languages, sign languages can be grouped into language families. Two sign languages may have similarities with each other, but they're never completely the same. For instance, Austrian Sign Language and Dutch Sign Language are generally more easily understood by users of German Sign Language than by users of Greek Sign Language.
4: Currently, in the 27 EU countries, 29 national sign languages are in use. Luxembourg uses its own variety of German Sign Language, while some countries, such as Finland and Estonia, recognise more than one sign language. Finnish and Finnish-Swedish Sign Languages are used in Finland, and Estonian and Russian Sign Languages are used in Estonia.
5: One particularly interesting point is that deaf people from different countries often manage to communicate effectively, even when they do not share a common national sign language. For example, imagine a deaf person from France and another from Poland meeting. Even though they use different national sign languages, it is likely that they will quickly find ways to communicate using shared signs, gestures, and facial expressions. This would be much harder for two hearing people without a shared spoken language. While there is no universal sign language, the concept of a commonly understood sign language has been developing, especially since 1951, when the World Federation of the Deaf was established. International Sign, also known as IS, is a communication system used in international settings, such as conferences and meetings. It is not a fully standardized or formal language, it has no fixed grammar or vocabulary, and it draws on gestures, shared signs, and context. International Sign often incorporates the most internationally recognisable signs, and its form can differ depending on the region. For example, signs more common in Western Europe tend to be used in EU contexts, while different variations may be seen in Asian or African contexts.
4: It's important to note that International Sign does not replace national sign languages, nor does it have the same legal status. However, in the EU and at international level, the demand for international sign interpretation has increased significantly. particularly at high-level meetings and events. This growth reflects the increasing mobility and participation of deaf and hard of hearing people across Europe and highlights the need for inclusive communication tools.
5: So what role does the European Parliament play in all this? Parliament ensures that its plenary debates are made accessible in sign language for members who require it. In 2016, Parliament adopted a resolution on sign languages and professional sign language interpreters, recognising the differences in availability and quality of sign language interpretation across EU countries. It also backed the provision of international sign interpretation at all Parliament plenary sessions. In addition, the European Parliament adopted a resolution on implementing the UN Convention on the Rights of Persons with Disabilities. In the resolution, MEPs stressed that people with disabilities need to have access to information and communication in accessible formats and technologies appropriate to different kinds of disabilities, including sign languages. They therefore called on the Commission to take the necessary measures to make sure that EU laws on access to information and communication were being put into practice. In its resolution on sign languages, Parliament highlighted the importance of qualified professional sign language interpreters, and it called for national and regional sign languages to be officially recognised both in member states and at EU level. Finally, MEPs encouraged EU countries to promote the learning of sign languages in the same way as foreign languages and to include them in school curricula. The aim is to raise awareness of sign languages, increase their usage, and promote greater linguistic and social inclusion.
4: In September 2024, the European Union of the Deaf, also known as EUD, the only supranational organisation representing deaf people at European level and associations from all 27 EU countries, published a position paper on the subject of national sign languages as EU official languages. This position paper calls for the 29 national sign languages to be recognised as official EU languages, alongside the current 24 official spoken languages. It emphasises the EU's legal obligation to respect linguistic and cultural diversity and to prevent language-based discrimination as part of its multilingualism policy.
5: Linguistic diversity and multilingualism are core values of the EU. While significant progress has been made in promoting and protecting the EU's rich multilingual landscape, including sign languages, there is still work to be done to ensure full recognition of sign languages and accessibility in all communities and sectors.
4: To support access to information for everyone, Europarl Radio provides a transcript for each podcast episode. This is in line with accessibility standards, and the aim is to ensure that deaf and hard of hearing people and any members of the audience that need a transcript can stay informed about the European Parliament's work. By providing content in clear, accessible language, the European Parliament contributes to inclusive public dialogue and brings information closer to people across the EU. When we support linguistic diversity and equal access to communication, we build a more inclusive Europe for all.
5: This podcast is brought to you by Europarl Radio, the web radio of the European Parliament.
6: Metas balsuoti. Nuo birželio 6 iki 9 dienos milijonai ES piliečių padės kurti jos ateitį balsuodami Europos parlamento rinkimuose. Europos parlamentas yra vienintelė tiesiogiai renkama ES institucija, o jo rinkimai yra vienas didžiausių demokratinių įvykių pasaulyje. Šioje tinklalaidėje papasakosime viską, ką turite žinoti apie artėjančius Europos parlamento rinkimus. Šioje laidoje papasakosime apie Europos parlamento rinkimų sistemą. Kas 5 metus ES piliečiai renka jiems atstovausiančius Europos parlamento narius. Šiais metais rinksime 720 Europos parlamento narių. Tai yra 15 daugiau nei per praėjusius rinkimus, kai išrinkome 705 dabartinės kadencijos narius. Laikantis mažėjančio proporcingumo principo, kiekvienoje šalyje renkamas skirtingas Europos parlamento narių skaičius. Tai reiškia, kad didesnį gyventojų skaičių turinčiose šalyse išrenkama daugiau Europos parlamento narių, o kiekvienas didesnėje šalyje išrinktas Europos parlamento narys atstovauja didesniam skaičiu žmonių nei Europos parlamento narys iš mažesnės šalies. Mažiausias vienoje šalyje išrenkamų Europos parlamento narių skaičius yra 6, o didžiausias – 96. Europos parlamento rinkimų balsavimo eiga įvairiose ES šalyse šiek tiek skiriasi, bet pagrindiniai principai lieka tie patys. Daugelyje ES šalių rinkėjai gali balsuoti arba už politinę partiją, arba už atskirus kandidatus, arba galimi abu variantai. Europos parlamento rinkimai vyksta pagal proporcinio atstovavimo sistemą. Tai reiškia, kad partijos surinktas vietų Europos parlamente skaičius yra tiesiogiai proporcingas partijos surinktų balsų skaičiui. Bet kasgi gali balsuoti? Balsuoti Europos parlamento rinkimuose gali ES valstybių narių piliečiai, atitinkantys savo šalies rinkimų teisės amžiaus reikalavimus. Daugelyje ES šalių balsavimo teisė įgyjama sulaukus 18 metų, tačiau Austrijoje, Belgijoje, Vokietijoje ir Maltoje balsuoti galima sulaukus 16 metų, o Graikijoje 17. Be to, kitoje ES šalyje gyvenantys ES piliečiai turi teisę balsuoti arba savo kilmės šalyje, arba gyvenamosios vietos šalyje, bet tik vienoje iš jų. Taigi, kaip balsuojama per Europos parlamento rinkimus? Nuėję balsuoti, rasite politinių partijų sąrašą, o kiekviena jų bus sudariusi savo kandidatų sąrašą. Galite pasirinkti norimą partiją, pažymėdami savo balsą prie jos pavadinimo. Svarbu žinoti, kad balsuodami už partiją netiesiogiai prisidedate prie atskirų Europos parlamento narių išrinkimo iš tos partijos. Partijos yra atrinkusios savo kandidatus ta tvarka, kuria jie bus išrinkti remiantis partijos gausimų balsų skaičiumi. Tačiau kai kuriuose šalyse galima balsuoti arba už atrinktą sąrašą, arba skirti atskirus balsus už tame sąraše įrašytus kandidatus. Balsavimui pasibaigus, balsai suskaičiuojami ir kiekvienai partijai vietos Europos parlamente paskiriamos remiantis partijų gautų balsų proporcinę dalimi. Tokiu būdu užtikrinama, kad visoms politinėms partijoms būtų atstovaujama proporcingai pagal rinkėjų joms išreikštą paramą. Balsuodami nuspręsite, kurie Europos parlamento nariai jums atstovaus rengiant naujus teisės aktus. Jūsų balsas taip pat turės įtakos Europos komisijos rinkimams. Šie sprendimai turės reikšmę jūsų ir kitų ES gyventojų kasdieniam gyvenimui. Demokratija reikalauja pastangų. Ji yra kolektyvinis pasiekimas ir kolektyvinė atsakomybė. Todėl kiekvienas iš mūsų turi dalyvauti ją užtikrinant. Daugiau tinklalaidžių rasite Europos parlamento internetinėje platformoje Europarl Radio.
7: Λίγοι άνθρωποι έχουν καταφέρει να συνδυάσουν μια λαμπρή καλλιτεχνική καριέρα με μια εξίσου ισχυρή πολιτική πορεία, όπως η Μελίνα Μερκούρη. Διάσημη ηθοποιός και διεθνή στάρ του κινηματογράφου, μετά το πραξικόπημα του 1967 στην Ελλάδα, μετατράπηκε σε εμβληματικό πολιτικό σύμβολο. Ταξιδεύοντας σε όλο τον κόσμο, καταδίκαζε ανοιχτά τη δικτατορία και υπερασπιζόταν τη δημοκρατία. Μετά την πτώση του καθεστώτος, έγινε η μακροβιότερη Υπουργός Πολιτισμού της Ελλάδας και ιδρυτικό μέλος του Πανελληνίου Σοσιαλιστικού Κόμματος. Η Μελίνα Μερκούρη εργάστηκε ακούραστα για να ενισχύσει την πολιτική ευαισθητοποίηση στην Ευρώπη και η παρακαταθήκη της συνεχίζει να ζει μέσα από πρωτοβουλίες όπως το πρόγραμμα Ευρωπαϊκές Πολιτιστικές Πρωτεύουσες και το Ίδρυμα Μελίνα Μερκούρη. Ακούτε μια ειδική σειρά της εκπομπής μας Ιστορικά Στοιχεία και Γεγονότα. Σε αυτά τα επεισόδια μιλάμε για τις γυναίκες και τους άνδρες που διαμόρφωσαν την Ευρώπη, την ταυτότητά της και τις αξίες της, τις προτεργάτριες και τους προτεργάτες της Ευρωπαϊκής Ενοποίησης. Η Αμαλία Μαρία Μερκούρη γεννήθηκε στην Αθήνα το 1920. Μετά τις σπουδές της στη δραματική τέχνη, έγινε γρήγορα μια από τις κορυφαίες ηθοποιούς του ελληνικού θεάτρου. Ο ρόλος που την καθιέρωσε ήταν στο θεατρικό Λεωφορείο Πόθος το 1949 και λίγο αργότερα τιμήθηκε με το βραβείο Μαρίκα Κοτοπούλη για την καλύτερη γυναικεία ερμηνεία. Η πρώτη της ταινία, η Στέλλα του Μιχάλη Κακογιάννη, έλαβε ευρή αναγνώριση στο Φεστιβάλ Κανών το 1956. Εκεί γνώρισε και τον Αμερικανό σκηνοθέτη Ζιλ Ντασέν, που έγινε σύζυγός της αλλά και συνεργάτης της. Το 1960 κέρδισε το βραβείο καλύτερης ηθοποιούς της Κάνες για την ταινία «Ποτέ την Κυριακή», η οποία συγκέντρωσε επίσης 5 υποψηφιότητες για βραβεία Όσκαρ. Στις 21 Απριλίου του 1967, ενώ έπαιζε σε παράσταση στη Νέα Υόρκη, η Μελίνα Μερκούρη μαθαίνει ότι μια ομάδα στρατιωτικών κατέλαβε την εξουσία στην Ελλάδα, επιβάλλοντας την Χούντα των Συνταγματαρχών. Από εκείνη τη στιγμή δεν έχανε καμία ευκαιρία επισκηνής για να καταδικάσει το καθεστώς, επαναλαμβάνοντας το σύνθημά της «Η δημοκρατία θα νικήσει». Κατά τα 7 χρόνια της δικτατορίας έκανε έναν αδιάκοπο αγώνα σε όλο τον κόσμο για την επιστροφή της δημοκρατίας. Οι συνταγματάρχες της αφαίρεσαν την ελληνική υπηκότητα, μια κίνηση που απλώς ενίσχυσε την αποφασιστικότητά της.
8: Ένα βράδυ στις 4 ώρα το πρωί, με τη διαφορά της ώρας, με πήρε το Daily Mirror και μου είπε «Σας πήρα την Ιθαγένεια», ήμουν η πρώτη που πήρα την Ιθαγένεια. Και εγώ μέσα στον ύπνο μου και μη γνωρίζοντας θαύματα αγγλικά είπα «Εγώ γεννήθηκα Ελληνίδα, αυτός γεννήθηκε φασίστας, αυτός θα πεθάνει φασίστας και εγώ θα πεθάνω Ελληνίδα».
7: Παρά τις απειλές και ακόμη και μια απόπειρα δολοφονίας, το ηθικό της δεν λύγησε. Συνέχισε τον αγώνα της μέσα από ομιλίες, συναυλίες και συνεντεύξεις μέχρι την αποκατάσταση της δημοκρατίας το 1974. Με την επιστροφή της στην Ελλάδα, η Μελίνα Μερκούρη συνέβαλε στην ίδρυση του ΠΑΣΟΚ, του Πανελληνίου Σοσιαλιστικού Κόμματος, και εξελέγη βουλευτής το 1977. Όταν το ΠΑΣΟΚ κέρδισε τις εκλογές του 1981, ανέλαβε το Υπουργείο Πολιτισμού, η πρώτη γυναίκα που βρέθηκε σε αυτή τη θέση και η μακροβιότερη Υπουργός Πολιτισμού στην ιστορία της Ελλάδας. Ως Υπουργός, άλλαξε το πολιτιστικό τοπίο στη χώρα, άνοιξε την πρόσβαση των πολιτών στα μουσεία, προώθησε την εκπαίδευση μέσα από την πολιτιστική κληρονομιά και υλοποίησε μεγάλα έργα, όπως το Μουσείο Βυζαντινού Πολιτισμού στη Θεσσαλονίκη. Παράλληλα, ξεκίνησε και τη γνωστή εκστρατεία για την επιστροφή των γλυπτών του Παρθενώνα.
9: What does Shakespeare mean to England? Saint Paul's Cathedral.
7: Τι σημαίνει ο Σέξπιρ για την Αγγλία, ο καθεδρικός ναός του Αγίου Παύλου, τι σημαίνει το Τάζ Μαχάλ για την Ινδία, τι σημαίνουν οι τοιχογραφίες της Καπέλας Σιξτίνα για την Ιταλία. Τα γλυπτά του Παρθενώνα είναι η υπερηφάνειά μας. Είναι η ταυτότητά μας. Είναι ο σημερινός σύνδεσμος με την ελληνική αριστεία. Είναι δημιουργίες συνώνυμες με τις έννοιες της δημοκρατίας και της ελευθερίας. Το πιο διαχρονικό επίτευγμα της Μελίνας Μερκούρη σε επίπεδο Ευρωπαϊκής Ένωσης ήταν η πρωτοβουλία πολιτιστικές πρωτεύουσες της Ευρώπης. Η Αθήνα έγινε η πρώτη πολιτιστική πρωτεύουσα το 1985, αφού η Μελίνα Μερκούρη έπεισε τους Υπουργούς Πολιτισμού της Ευρωπαϊκής Ένωσης να βάλουν τον πολιτισμό στο επίκεντρο της ευρωπαϊκής ταυτότητας. Προώθησε επίσης τους πολιτιστικούς δεσμούς με την Ανατολική Ευρώπη, ακόμη και πριν από την πτώση του σιδηρού παραπετάσματος. Στις αρχές της δεκαετίας του 1990, συνδύασε για ακόμη μια φορά την υποκριτική με την πολιτική. Όταν το ΠΑΣΟΚ επέστρεψε στην εξουσία το 1993, ανέλαβε ξανά το Υπουργείο Πολιτισμού, δίνοντας έμφαση αυτή τη φορά στη σύνδεση του πολιτισμού με την εκπαίδευση. η Μελίνα Μερκούρη πέθανε το 1994 στη Νέα Υόρκη. Η κηδεία της, που τελέστηκε με τιμές πρωθυπουργού, φανέρωσε τη βαθιά αγάπη του ελληνικού λαού προς το πρόσωπό της. Σήμερα, το όραμά της ζει μέσα από το Ίδρυμα Μελίνα Μερκούρη, το οποίο συνεχίζει να προωθεί τον ελληνικό πολιτισμό σε όλο τον κόσμο. Από το 2007, το Ίδρυμα απονέμει κάθε χρόνο το βραβείο θεάτρου Μελίνα Μερκούρη σε μία νεαρή ηθοποιό, μαζί με τη χαρακτηριστική καρφίτσα της Μελίνας Μερκούρη, που περνά από τη μία νικήτρια στην επόμενη, κρατώντας το πνεύμα της ζωντανό πάνω στη σκηνή. Για τη Μελίνα Μερκούρη, το ζητούμενο δεν ήταν ποτέ οι τίτλοι και τα βραβεία. Ήταν θέμα αγάπης. Της αγάπης της για την Ελλάδα και της αγάπης που εισέπραξε σε αντάλλαγμα. Η φωνή της και το όραμά της συνεχίζουν να εμπνέουν γενιές μέχρι σήμερα. Το επεισόδιο που ακούσατε ήταν μια παραγωγή του Ευρωπαϊκού Κοινοβουλίου.
10: På Europaparlamentet finns det personer med den något gammalmodiga titeln kvästor. Vet du vad en kvästor jobbar med? Om inte är du inte ensam. Parlamentets kvästorer är lite anonyma. Ändå spelar de en avgörande roll för att Europaparlamentet ska fungera väl. Kvästorerna är 5 till antalet och sitter i presidiet, ett organ som vi har berättat om i ett annat avsnitt av den här podden. Tillsammans bildar dessa 5 kvästorskollegiet som sammanträder ungefär en gång i månaden i samband med parlamentets plenarsessioner. Kvästorskollegiet är det organ i Europaparlamentet som ansvarar för administrativa och ekonomiska frågor som direkt rör de folkvalda och deras arbetsförhållanden. Kvästorerna har till exempel hand om parlamentets medicinska mottagning, transport, kontorens utformning, praktikanter och språkkurser. Det vill säga allt det som direkt rör de folkvalda. Tidigare första kvästor Anne Sander sa så här när parlamentet hade öppet hus i maj 2024.
11: En gros, nous sommes 5 élus.
12: Vi är 5 kvästorer som fått i uppdrag att sköta Europaparlamentets interna verksamhet. Vi ansvarar för vilka regler parlamentet ska ha när det gäller till exempel tillträde, funktion, renovering, matsalar, kaféer och ledamöternas ekonomiska rättigheter. Därutöver fungerar vi som ett slags fackliga ombud för parlamentets ledamöter. Vi företräder deras intressen. När något inte fungerar i parlamentet är det till oss kvästorer som ledamöterna vänder sig. Vi försöker underlätta för dem i kontakten med administrationen, till exempel.
10: När en ny talman och 14 vice talmän har utsetts är det dags för Europaparlamentet att välja kvästorerna. Kvästorerna väljs genom sluten omröstning i 3 valomgångar. Det krävs absolut majoritet, det vill säga fler än hälften av rösterna i de 2 första valomgångarna. I den sista valomgången räcker det med att få enkel majoritet, det vill säga flest antal röster totalt. Hur kandiderar man då till kvästor? En kvästorskandidat kan antingen nomineras av de politiska grupperna eller av minst 40 ledamöter som går samman. Precis som parlamentets talman väljs kvästorerna för en period på 2,5 år. Kvästorerna har en rådgörande roll i presidiet och deltar inte i omröstningarna. De kan däremot lägga fram förslag på ändringar eller omformuleringar av texter som röstas igenom av presidiet. Ledamöterna å sin sida kan ställa frågor om kvästorernas verksamhet. Du hittar mer information om vilka som ingår i kvästorskollegiet på Europaparlamentets hemsida. Det var allt för den här gången. Du hittar fler poddar på Europarl Radio och där poddar finns.
13: Vabzdžiai apdulkintojai, tokie kaip bitės, drugeliai ir vabalai, atlieka esminį vaidmenį mūsų ekosistemoje. Bet visame pasaulyje jie susiduria su daugybe grėsmių, įskaitant klimato kaitą, buveinių nykimą, kenkėjus ir intensyvų vienos rūšies kultūrų auginimą. Dėl tokių grėsmių dramatiškai mažėja tiek laukinių, tiek kontroliuojamų mūsų gerovei ir gamtai gyvybiškai svarbių apdulkintojų rūšių populiacijos. Klausotės tinklalaidės siekiant geresnių rezultatų – geresnė teisėkūra. Joje apžvelgsime, kaip Europos Sąjunga stengiasi apsaugoti šiuos mažuosius padarus.